আজ শুক্রবার, 20 ভাদ্র 1948 শকাব্দ, 11 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 24 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:23 হয়ে 57 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5:42 হয়ে 37 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডোর ঘড়িতে এখন সময় ভোর 5:57 হয়ে 19 সেকেন্ড।

0: Dilma Rousseff are among the heads of international organizations who will participate in the event. Prime Minister Narendra Modi is likely to hold bilateral talks with Russian President Vladimir Putin today. The President of Russia and Foreign Minister of Brazil arrived in the national capital last night to participate in the summit. The President of South Africa is set to arrive this morning. Presidents of Iran, Indonesia, Egypt, Philippines and Burundi, Crown Prince of Abu Dhabi and Prime Ministers of Malaysia and Ethiopia are scheduled to arrive later today. Prime Minister Narendra Modi will have a series of bilateral meetings on the sidelines of the summit. In view of the upcoming BRICS summit, Delhi Traffic Police has informed that traffic diversions and regulated movement will be in place across key routes in Delhi today from 2 p.m. to 8:30 p.m. During this period, Sardar Patel Marg, Teen Murti Marg, 30 January Marg, Rajesh Pilot Marg, Subramaniam Bharti Marg, Mathura Road, Motilal Nehru Marg, Dr. Zakir Hussain Marg, Africa Avenue Road, Shantipath, Janpath, Ashoka Road, Barakhamba Road, Niti Marg, Panchil Marg, Kamal Aturtak Marg, Press Enclave Road and Lala Lajpat Rai Marg, along with connecting roads, will be affected. Meanwhile, Delhi Metro has informed that all metro stations will remain open until further notice with regard to multiple queries received on the closure in view of the BRICS summit. Prime Minister Narendra Modi said that India supports a safe, secure, peaceful and sustainable space domain anchored in international law, dialogue and multilateral cooperation. Mr. Modi stated this while virtually addressing the first edition of International Space Summit at Paris in France yesterday.
1: India's approach is rooted in Vasudhaiva Kutumbakam, that is, one earth, one family, one future. This spirit must now travel beyond earth. We support a safe, secure, peaceful and sustainable space domain anchored in international law, dialogue and multilateral cooperation. Scientific data must serve the common good with openness and integrity. India's space journey reflects this philosophy.
0: Parliamentary Affairs Minister Kiran Rijiju has described the parliamentary form of democracy as the best form of governance in the world. He was addressing students of Jawahar Navodaya Vidyalaya after presenting awards of 27th National Youth Parliament Competition 2025-26 at GMC Balyogi Auditorium in Parliament House. In cricket, India thrashed Bangladesh by 40 runs in the first semi-final of the Women's Asia Cup 2026 at the Dubai International Cricket Stadium, securing their place in the final. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন জানিয়ে দেব 11 সেপ্টেম্বর শুক্রবার অর্থাৎ আজকের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস, কথিকা হাঁস ও মুরগি পালন, বলবেন ডক্টর কেশবচন্দ্র ধারা। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা উচ্চ রক্তচাপ থেকে চোখের ক্ষতি, বলবেন ডাক্তার স্নেহা ভৌমিক। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় মিতালি ভট্টাচার্য এবং কার্তিক ঘোষ। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্যামল মিত্র। 8:00 শুনবেন জানা অজানা, কথিকা দক্ষিণ ভারতে গণিতের প্রসার, শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন তপেন্দ্র কুমার পাল। সকাল 8:05 নিরাময় সচিকিৎসা বিপদ ডেকে আনতে পারে, এই বিষয়ে স্টুডিওর বাইরে থেকে ডক্টর তীর্থপ্রথম পুরকায়েতের সাক্ষাৎকার রেকর্ড করে এনেছেন ওয়েন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা, গান্ধীজির পরিবেশ ভাবনা, বলেছেন সঞ্জীব কুমার সাহা। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল পরিবেশন শিল্পী যুধাজিৎ রায়। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর প্যানোরামা, তরুণের স্বপ্ন উপস্থাপনায় সায়নী মজুমদার এবং অহর্ণা চক্রবর্তী। অতিথি উপস্থিত থাকবেন ডাক্তার সঞ্জিত জোদ্দার। বেলা 12:00 হাওয়াইয়ান গিটের শিল্পী বিপ্লব দাস। 12:15 লোকগীতি শুনবেন কাজল বিশ্বাসের কণ্ঠে। 12:33 গ্রামীণ অনুষ্ঠান অনুজমি।

দুর্ণ ফসল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় এ বিষয়ে ডক্টর রামপ্রসাদ ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। দুপুর একটায় গীতিকা, একটা 45 মিনিটে শুনবেন মহিলা মহলের সাহিত্য কথা। অতিথি লেখিকা প্রতিভা সরকার, উপস্থাপনায় সৌমিলি রায়। 2:30 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন বুলবুলি হাসদা ও সহশিল্পীরা। এরপর শুনবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি বিষয়ে একটি বিশেষ কথিকা নবকুমার মান্ডি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয় পাঠদানে মশাগ্রাম শিবানন্দ বিদ্যাপীঠের শিক্ষক মধুসূদন জানা এবং সঙ্গে 2 শিক্ষার্থী। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, সাহিত্যের বিকাশে সংগঠনের ভূমিকা, এই বিষয় অরুণ কুমার সরেনের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনতে পাবেন। 6:38 কৃষি কথার আসর, গলদা চিংড়ির বাচ্চা তৈরি, চাষ ও তার বাণিজ্যিক সম্ভাবনা, এই বিষয়ে ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এক যুগ, এই বিষয়ে শুনবেন ডক্টর স্বাগত ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:00 শুনবেন সমীক্ষা, সরি, 7:30 শুনবেন সমীক্ষা, বলবেন আবাহন দত্ত, শিরোনাম প্রকৃতির প্রতিশোধ। 8:00 নাটক ইন্সপেক্টর জেনারেল, রচনা নিকোলাই গোগল, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, বেতার নাট্যরূপ শামস উন নাহার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী ইন্দ্রনীল মল্লিক। 9:30 হাওয়াইয়ান গিটার শিল্পী বিপ্লব দাস। 9:50 অস্মিতা মণ্ডলের কণ্ঠে শুনবেন নজরুল গীতি। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 পুরাতনী শুনবেন শিল্পী কাজল বিশ্বাসের কণ্ঠে। 10:45 আধুনিক গান শিল্পী শ্যামল মিত্র। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সুরজিৎ সাহা। আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন, একটু পরেই শুনবেন সুবদ্ধ সঙ্গীত খেয়াল পণ্ডিত উল্লাস কোশলকার। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্যামল মিত্র। 6:35 রামচরিত মানসের 230তম পর্ব। 6:45 নজরুল গীতির শিল্পী অস্মিতা মণ্ডল। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়। 8:30 হাওয়াইয়ান গিটার শিল্পী বিপ্লব দাস। 8:50 লোকগীতি শিল্পী ভক্তদাস বাউল। 9:10 রাজধারা। 10:15 আঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, বেলা 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অপর একটি অনুষ্ঠান। দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী ইন্দ্রনীল মল্লিক। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শুনবেন লোকগীতি শিল্পী ভক্তদাস বাউল। 5:20 উর্বশী, উপস্থাপনায় পুনম সিং। 6:10 শুনবেন কথিকা। 6:30 গুল গুলশন। 7:10 আধুনিক গান শিল্পী শ্যামল মিত্র। 7:30 দর্পণ, উপস্থাপনায় পুনম সিং। 7:30 দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত 2026 মহিলা টি-20 এশিয়া কাপ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের ধারাভাষ্য দিল্লিকে কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। এবং 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এতক্ষণ শুনছিলেন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সুবদ্ধ সঙ্গীত, ভৈরব এবং প্রভাত ভৈরব রাগে শুনবেন খেয়াল পরিবেশন শিল্পী পণ্ডিত উল্লাস কাসালকার।

এতক্ষণ সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনছিলেন ভৈরব ও প্রভাত ভৈরব রাগে খেয়াল পরিবেশন, পণ্ডিত উল্লাস কাশালকার। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্যামল মিত্র।

শ্যামল মিত্রের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন এতক্ষণ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে মিডিয়াম ওয়েভে। এখন শুনবেন রামচরিতমানসের 230তম পর্ব।

রামচরিতমানসের 230তম পর্ব শুনছিলেন এতক্ষণ আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনুন নজরুলগীতি শিল্পী অস্মিতা মণ্ডল।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়।

গুড মর্নিং ফ্রম যুববাণী স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন সকাল 7:10 হয়ে 58 সেকেন্ড। আর এখন সময়টা বন্ধু তুমি তো জানোই যে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানের। আর আজকে তোমার সঙ্গে গল্প করতে চলে এসেছি আমি তোমার অন এয়ার বন্ধু অন্বেষা। দেখো শুরুতেই বলি যে প্রতিটা দিনের কিছু না কিছু তো বিশেষত্ব থাকে, সেগুলো নিয়েই আমরা আলোচনা করি, গল্প করি, কারণ সেই দিনের কিছু গল্প থাকে, ইতিহাস থাকে, একে একে তেমনই সবটাই তোমাকে বলবো। আজ ঠিক তেমনই একটা দিন, আজ ভারত মাতার এক বীর সন্তানের জন্মদিন। জানো তো বন্ধু, ইতিহাসের পাতায় কিছু নাম থাকে শুধু মানুষের নয়, তারা হয়ে ওঠে সাহস, আত্মত্যাগ আর দেশপ্রেমের প্রতীক। তেমনি এক উজ্জ্বল নাম হচ্ছে বিনয় কৃষ্ণ বসু। মাত্র 22 বছর বয়সে তিনি নিজের স্বপ্ন ও ভবিষ্যৎ ত্যাগ করে মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। ডাক্তার হওয়ার পথে এগিয়ে যাওয়া এক মেধাবী তরুণ কিভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দুর্ধর্ষ বিপ্লবীতে পরিণত হলেন, সেই অনুপ্রেরণাময় যাত্রারই গল্প বিনয় বসুর জীবন। তার সাহসিকতা, আদর্শ এবং 1930 সালের ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং অভিযানে তার অবদান আজও

ও বাংলার স্বাধীনতা সংগ্রামে এক গৌরবময় অধ্যায় হয়ে রয়েছে। আজকে সুপ্রভাতের আড্ডায় তোমাকে বলবো তার জীবনের গল্প। আর এখন গল্প শুরু করার আগে তোমার জন্য রয়েছে মনোময় ভট্টাচার্যর কণ্ঠে এই গানটা। শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

ফিরে এলাম একটা সুন্দর গান শুনে। আজকের সুপ্রভাতের আড্ডায় তোমার সঙ্গে রয়েছি অন্বেষা। আর এবার তোমাকে বলবো বন্ধু, আজকের দিনে ইতিহাসের পাতায় ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা।

0: 1853 সালে আজকের দিনে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়। 1875 সালে আজকের দিনে সংবাদপত্রে প্রথম কার্টুন স্ট্রিপ প্রকাশিত হয়। 1893 সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে প্রথম বিশ্ব মহাধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে স্বামী বিবেকানন্দ তাঁর ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন, যা শুনে দর্শকবৃন্দ তাঁর গুণমুগ্ধ হয়ে পড়েন। 1909 সালে আজকের দিনে ম্যাক্স উলফ হ্যালির ধূমকেতু নতুন করে আবিষ্কার করেন। 2007 সালে আজকের দিনে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় শুরু হয়। 1862 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ও হেনরি, প্রখ্যাত মার্কিন ছোট গল্পকার। তাঁর লেখা বিখ্যাত গল্পগ্রন্থগুলি হচ্ছে ক্যাবেজেস অ্যান্ড কিংস, দ্য ফোর মিলিয়ন, দ্য ট্রিমড ল্যাম্প, হার্ট অফ দ্য ওয়েস্ট, দ্য জেন্টল গ্রাফটার। এবং তার বিখ্যাত ছোট গল্পগুলির মধ্যে রয়েছে দ্য র্যানসম অফ রেড চিফ, দ্য লাস্ট লিভ, দ্য কপ অ্যান্ড দ্য অ্যান্থেম অ্যান্ড আফটার 20 ইয়ার্স ইত্যাদি গল্পের বিভিন্ন রকম সম্ভার। 1877 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন জেমস জিন্স, প্রখ্যাত ইংরেজ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক। 1885 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ডেভিড হার্বার্ট লরেন্স, ইংরেজ সাহিত্যিক। 1895 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন অমর এক কিংবদন্তি আচার্য বিনোবা ভাবে, ভারতে অহিংসা ও মানবাধিকারের প্রবক্তা এবং সমর্থক। 1911 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন লালা অমরনাথ, ভারতীয় ক্রিকেটার। 1924 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন তাপস সেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি আলোক সম্পাদ শিল্পী। 1970 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন কালিকা প্রসাদ ভট্টাচার্য, বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লোকসঙ্গীত গবেষক।
1: আজ এই দিনে
0: বন্ধু, আজ এই দিনে তো শুনলাম, আর এখন তোমার জন্য রয়েছে রূপম ইসলামের কণ্ঠে এই গানটা। শুনতে থাকো, ফিরে আসছি গানের পর। গানের ওপারে তোমাকে বলবো বিনয় কৃষ্ণ বসুর গল্প।

একেবারেই তাই, এই দেশ তোমার আমার সবার। আর তেমনই একটা সুন্দর গান শুনে ফিরে এলাম আজকের সুপ্রভাতের অনুষ্ঠানে। তোমার সঙ্গে রয়েছি অন্বেষা। আর যেমনটা বলেছিলাম, আজকে গল্প করব বিনয় কৃষ্ণ বসুর জীবন নিয়ে। হ্যাঁ বন্ধু, কারণ আজকে তার জন্মদিন। তো এবার তুমি সেই যে ভারত মাতার বীর সন্তানের গল্প, যে ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনে বিনয় বসু এক উজ্জ্বল নাম, তার সম্পূর্ণ নাম আগেই বলেছি যে বিনয় কৃষ্ণ বসু। এবং বিনয় কৃষ্ণ বসু হলেও তিনি সবার কাছেই বিনয় বসু নামই বেশি পরিচিত ছিলেন। তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন কেন বলতো? কারণ আমরা ছোটবেলা থেকে সবাই ইতিহাসের বইটা খুলে যখন পড়েছি, তখন একটা গল্প বারবার ভেসে এসেছে, সেটা হচ্ছে যে কুখ্যাত ব্রিটিশ কর্নেল সিম্পসনকে হত্যা করার উদ্দেশ্যে বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্তর সঙ্গে রাইটার্স বিল্ডিং আক্রমণের ঘটনার জন্য তিনি আজও আমাদের কাছে সমানভাবে পরিচিত এবং অমর একজন ব্যক্তিত্ব। মানে সে কথা আমরা তো সবাই জানি, আর এই যে ইতিহাসের পাতায় তার নাম বারবার ফিরিয়ে এসেছে, শুধুমাত্র তার নাম নয়, তার করা কাজগুলো যার জন্য তার নাম বারবার করে উঠে এসেছে সবটাই তোমাকে বলবো। তবে তার আগে তার জীবনের ছোট্ট থেকে যদি আমরা দেখি, মানে তার জীবনের গল্পটা যদি আমরা শুরু থেকে শুরু করি, তাহলে দেখতে পাবো যে এই আজকের দিনে 1908 সালের 11ই সেপ্টেম্বর অবিভক্ত বাংলার ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার শান্ত সবুজে ঘেরা রোহিতভোগ গ্রামে জন্ম নেন এক শিশু, যিনি বড় হয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অমর হয়ে থাকবেন। আর সেই শিশু আর কেউই নন, বিনয় কৃষ্ণ বসু। তার বাবা রেবতীমোহন বসু ছিলেন পেশায় একজন ইঞ্জিনিয়ার। শিক্ষিত এবং আদর্শবাদী এই পরিবারের পরিবেশেই বিনয়ের বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বেশ অন্যরকম স্বভাবের, শান্ত, জেদি, নির্ভীক এবং অন্যায়ের সামনে কখনো মাথা নত না করা এক কিশোর। কোনো কাজ করাবার আগে তিনি একবার যদি সেটা সিদ্ধান্ত নিয়ে ফেলতেন, তাহলে সেখান থেকে সহজে পিছিয়ে তো আসতেন না। বন্ধুদের কাছে তিনি ছিলেন সাহসী, আর শিক্ষকদের কাছে তিনি ছিলেন মেধাবী আর আত্মবিশ্বাসী একজন ছাত্র। তো এভাবেই প্রাথমিক শিক্ষা শেষ করে বিনয় ভর্তি হন ঢাকা কলেজিয়েট স্কুলে। পড়াশোনায় তার অসাধারণ দক্ষতার পরিচয় খুব দ্রুতই ফুটে ওঠে। কঠোর পরিশ্রম আর অধ্যাবসার মাধ্যমে তিনি সাফল্যের সঙ্গে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন, মানে মাধ্যমিক। এরপর তার পরিবারের স্বপ্ন ছিল যে বিনয় একদিন একজন দক্ষ চিকিৎসক হবেন, মানুষের সেবা করবেন এবং নিজের জ্ঞান আর মানবিকতা দিয়ে। তো সেই স্বপ্ন নিয়েই তিনি ভর্তি হন মিডফোর্ড।

নর্থ মেডিকেল স্কুলে, যা আজকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ নামে পরিচিত। এবার ডাক্তারি পড়ার নতুন অধ্যায় তো শুরু হলো, কিন্তু এই যে ডাক্তারি পড়ার একটা নতুন অধ্যায় শুরু হলেও ভাগ্য যেন তার জন্য অন্য একটা পথ লিখে রেখেছিল। সেই যে মেডিকেল কলেজের ছাত্র জীবনই ধীরে ধীরে তাকে পরিচয় করিয়ে দেয় দেশের স্বাধীনতার স্বপ্নে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং এক বিপ্লবী জীবনের আহ্বানের সঙ্গে। এখান থেকেই শুরু হয় বিনয় বসুর জীবনের এক নতুন অধ্যায়, যেখানে সাদা অ্যাপ্রনের চেয়ে মাতৃভূমির স্বাধীনতাই হয়ে ওঠে তার সবচেয়ে বড় অঙ্গীকার। এবার তোমাকে বলবো একজন মেডিকেল ছাত্র মানে বিনয় বসু কিভাবে স্বাধীনতা বিপ্লবী হয়ে উঠলেন সেই গল্প। আসলে এই যে মিডফোর্ড মেডিকেল স্কুলের কথা তোমাকে বললাম, তো এই স্কুলে পড়ার সময় বিনয় বসুর জীবনে এক বড় পরিবর্তন এলো। কী সেই পরিবর্তন? না, এই সময় তিনি পরিচিত হন ঢাকার কিংবদন্তি বিপ্লবী হেমচন্দ্র ঘোষের সঙ্গে। তো হেমচন্দ্র শুধু যে একজন বিপ্লবী ছিলেন সেটা নয়, তার পাশাপাশি তিনি এমন একজন আদর্শবাদী নেতা যিনি তরুণদের মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিতেন। তার সাহস, দেশপ্রেম এবং এই যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং আপোষহীনভাবে মনোভাব নিয়ে গভীরভাবে তার প্রভাব বিনয়ের মধ্যে পড়েছিল। এভাবেই হেমচন্দ্র ঘোষের হাত ধরে বিনয় যুক্ত হন যুগান্তর দলের সঙ্গে এবং পরে যোগ দেন তাদের গোপন বিপ্লবী সংগঠন মুক্তি সংঘে। তো এই সংগঠনের সদস্যরা গোপনে দেশের স্বাধীনতার জন্য কাজ করতেন, বাইরে তারা মানে খুব সাধারণ ছাত্র এবং কর্মজীবী মানুষ দেখাতেন, মানে সেরকম মানুষ হলেও তারা অন্তরে মানে ভেতর ভেতর ছিলেন, একদম মনে প্রাণে ছিলেন স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত সৈনিক। তো ধীরে ধীরে ডাক্তার হওয়ার স্বপ্নের চেয়ে তার দেশের মুক্তির স্বপ্নই বিনয়ের কাছে বড় হয়ে উঠল। এবার বিপ্লবী কর্মকাণ্ডে তিনি এতটাই সক্রিয় হয়ে পড়েন যে শেষ পর্যন্ত তার মেডিকেল পড়াশোনা অসমাপ্ত থেকে যায়। এরপর আসে 1928 সাল, ঠিক আছে। তো তখন কি হলো? না, তখন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ সময়। কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক অধিবেশন। এবার সেই অধিবেশনেই নেতাজি সুভাষচন্দ্র বসু মেজর সত্যগুপ্তের নেতৃত্বে গঠন করলেন বঙ্গীয় স্বেচ্ছাসেবী মানে বেঙ্গল ভলেন্টিয়ার্স এই নামের একটা সংগঠন, যে সংগঠনটার নাম আমরা বারবারই ইতিহাস বইয়ের পাতায় পড়ে এসেছি। তো এই সংগঠনের মূল উদ্দেশ্যই ছিল যে দেশপ্রেম এবং শৃঙ্খলাবদ্ধ আর সাহসী তরুণদের একত্রিত করে স্বাধীনতা সংগ্রামকে আরও শক্তিশালী করে তোলা। আর বলাই বাহুল্য যে আমাদের পরম শ্রদ্ধেয় নেতাজি শ্রী সুভাষচন্দ্র বসু ছিলেন এই বাহিনীর সর্বাধিনায়ক। এবার বিনয় বসু এবং তার কয়েকজন সহযোদ্ধা এই নতুন সংগঠনে যোগ দিলেন, ঠিক আছে। তো এই যে খুব অল্প সময়ের মধ্যেই তারা বিনয়ের নিজের নিষ্ঠা, সাহস এবং এই যে নেতৃত্বের গুণে সংগঠনের একজন গুরুত্বপূর্ণ কর্মী হয়ে উঠলেন। তিনি ঢাকায় বঙ্গীয় স্বেচ্ছাসেবী দলের আঞ্চলিক শাখা প্রতিষ্ঠা করলেন এবং বহু তরুণকে সেই স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যুক্ত করলেন, একত্রিত করে এবার ঐক্যবদ্ধ করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বঙ্গীয় স্বেচ্ছাসেবী আর শুধু একটা মাত্র মানে স্বাধীনতা সংগ্রামী বলো বা স্বেচ্ছাসেবী দল, সেটা কিন্তু আর রইল না, এটা পরিণত হলো এক কার্যকর বিপ্লবী সংগঠনে। তো 1930 সালের দশকে শুরু হলো তারা একটা নতুন পরিকল্পনা করলেন। কি পরিকল্পনা? তার নাম হচ্ছে অপারেশন ফ্রিডম। বাংলার বিভিন্ন কারাগারে রাজনৈতিক বন্দীদের ওপর যে ব্রিটিশ পুলিশের নির্মম অত্যাচার এবং এইটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং সেই অত্যাচারী শাসন প্রশাসনের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ করে তোলাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। আর সেই সংগ্রামের প্রথম সারিতেই ছিলেন তরুণ বিপ্লবী বিনয় কৃষ্ণ বসু। তারপর ধীরে ধীরে তার জীবন মোড় নিল বিভিন্ন রকম এই স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে। এবার তোমাকে বলবো তার ঐতিহাসিক অভিযানের সেই কাহিনী, তবে একটা গানের পর তোমাকে বলবো যে লোম্যান হত্যাকাণ্ড থেকে রাইটার্স বিল্ডিং অভিযান কিভাবে তারা একের পর এক অভিযান সক্রিয়ভাবে করেছেন। তাহলে এখন তোমার জন্য রয়েছে নির্মাল্য রয় এবং শোভন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা, শুনতে থাকো, ফিরে আসছি গানের পর, ফিরে এসে বাকি গল্প বলবো।

আচ্ছা, তোমার কি মনে পড়ে শেষ কবে নিজের কোনো ভুলের জন্য কারো কাছে ক্ষমা চেয়েছিলে? বা মনে পড়ে সেই রাতের কথা যখন গোটা পৃথিবী ভুল বুঝছিল, তখন শুধু একটা মানুষ বলেছিল, ভয় নেই, পড়ে গিয়েই তো মানুষ হাঁটতে শেখে। সব শিক্ষক কি ব্ল্যাকবোর্ডের চকের দাগ কেটে নামটা শেখান? একদমই না। আমাদের জীবনের সবচেয়ে দামি শিক্ষাটা অনেক সময় কোনো ক্লাসরুম দেয় না। হতে পারে সেটা মধ্যরাতে ট্রেনের সহযাত্রীর ফেলে যাওয়া এক টুকরো দীর্ঘ নিঃশ্বাস, কিংবা রাস্তায় চা বেচতে বেচতে হাসি মুখে বেঁচে থাকার পাঠ দেওয়া সেই মানুষটা, কিংবা হয়তো তোমার মা, যিনি নিজের খিদে লুকিয়ে তোমাকে খাইয়ে নিঃশব্দে শিখিয়েছিলেন আত্মত্যাগের সংজ্ঞা। শিক্ষক আসলে না কোনো পেশা নয়, শিক্ষক হলো জীবনের এমন একটা মোড় যিনি তোমাকে কখনো হাত ধরে হাঁটতে শেখান, কখনো বা এগিয়ে চলার পথ দেখিয়ে দেন। আর এই সেপ্টেম্বরের আমেজে আমরা খুঁজছি সেই মানুষটিকে যার একটা কথা বা আচরণ তোমার জীবনের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল, আর তার দেওয়া বড় শিক্ষাটার গল্প আমাদের লিখে পাঠাও। কলমে রূপ নিক সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয়ে জীবনের পাঠ। অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। সরাসরি মেইল করতে পারো আমাদের মেল আইডি jubobanikolkata@gmail.com। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। লেখা পাঠানোর শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2026। দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, আমাদের সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয় জীবনের পাঠ।

বলেছিলাম যে গানে যাওয়ার আগে বলবো, লোম্যান হত্যাকাণ্ড থেকে রাইটার্স বিল্ডিং অভিযান, সালটা 1930। ব্রিটিশ শাসনের অত্যাচারে বাংলা তখন ক্ষতবিক্ষত, বিশেষ করে রাজনৈতিক বন্দীদের ওপর পুলিশ ও জেল প্রশাসনের নির্মম অত্যাচার এবং নির্যাতন। এবার তরুণ বিপ্লবীদের মনে সেই ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছিল যে বঙ্গীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সিদ্ধান্ত নিলেন শুধু প্রতিবাদ করলে হবে না, এবার অত্যাচারীদের বিরুদ্ধে সরাসরি আঘাত হানা হবে। তাদের প্রথম লক্ষ্য ছিল বাংলার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এফ জে লোম্যান এবং ঢাকার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ই হাডসন। এবার যদি আমি বিনয়ের বিষয়টার দিকে আসি, তাহলে দেখব যে তখনও বিনয় ছিলেন মিডফোর্ট মেডিকেল স্কুলের ছাত্র। সংগঠন থেকে তার ওপর অর্পিত হয় যে প্রথম বড় দায়িত্ব শত্রুর বিরুদ্ধে প্রথম অভিযান। খবর আসে 29 আগস্ট 1930 সালে যে লোম্যান একজন অসুস্থ ব্রিটিশ পুলিশ কর্মকর্তাকে দেখতে মিডফোর্ট মেডিকেল স্কুল হাসপাতালে আসবেন। তো হাসপাতাল জুড়ে ছিল কড়া নিরাপত্তা, খুব স্বাভাবিক, চারিদিকে সশস্ত্র পুলিশ, প্রবেশপথে কঠোর পাহারা। কিন্তু বিনয় জানতেন সাহসের কাছে ভয় কখনো জয়ী হতে পারে না। সেদিন সকালে লোম্যান, ই হাডসন এবং তৎকালীন ভারপ্রাপ্ত গভর্নরের স্ত্রী হাসপাতাল পরিদর্শনে আসেন। বিনয় সাধারণভাবে খুব শান্তভাবেই হাসপাতালের ভেতরে অপেক্ষা করছিলেন। এবার পরিদর্শন শেষে লোম্যান যখন বেরিয়ে আসছেন, ঠিক সেই মুহূর্তে বিনয় এগিয়ে এসে খুব কাছ থেকে রিভলভার তাক করে গুলি চালান। মুহূর্তের মধ্যেই লোম্যান মাটিতে লুটিয়ে পড়েন আর হাডসন গুরুতর আহত হন। চারিদিকে চিৎকার, আতঙ্ক আর হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কিন্তু অবিশ্বাস্য কৌশলে বিনয় হাসপাতাল ছেড়ে সেখান থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছে যান। এই দুঃসাহসিক ঘটনার পর ব্রিটিশ সরকার বিনয়ের অনুসন্ধানের দাম 5,000 টাকা ঘোষণা করেন। আসবো সে গল্পে। তবুও তাকে গ্রেফতার করা যায়নি। তার এই সাহসিকতায় মুগ্ধ হয়েছিলেন বাংলা সাহিত্যের মহারথী কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আশীর্বাদ করে বলেছিলেন, ধন্যী ছেলে, দেখিয়ে গেছে আমরাও জবাব দিতে জানি। কিন্তু এটাই ছিল না শেষ অধ্যায়, কারণ কয়েক মাসের মধ্যেই বিপ্লবীরা আরও বড় এক অভিযানের পরিকল্পনা করেন। তাদের প্রধান লক্ষ্য হয়ে ওঠেন কর্নেল এন এস সিম্পসন, যিনি কারাগারের ইন্সপেক্টর জেনারেল হিসেবে রাজনৈতিক বন্দীদের ওপর অমানবিক অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন। বিপ্লবীরা ঠিক করেন যে শুধু সিম্পসনকে হত্যা নয়, কলকাতার ব্রিটিশ প্রশাসনের প্রাণকেন্দ্র রাইটার্স বিল্ডিং আক্রমণ করে গোটা শাসক গোষ্ঠীর মনে ভয় সৃষ্টি করবেন। লোম্যান হত্যাকাণ্ডের পর যেন পুরো ঢাকা শহর আগুনের মতো জ্বলে উঠল। ব্রিটিশ পুলিশ বুঝে গিয়েছিল যে এটা কোনো সাধারণ অপরাধ নয়, এটা ছিল তাদের ক্ষমতার বিরুদ্ধে এক প্রকাশ্য চ্যালেঞ্জ। তাই আসল অপরাধীকে ধরতে তারা মরিয়া হয়ে ওঠেন এবং শহরের অসংখ্য যুবককে সন্দেহের ভিত্তিতে গ্রেফতার করা হয়। দিনের পর দিন থানায় আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়। চারিদিকে ভয়ের পরিবেশ তৈরি হলেও বিপ্লবীদের মনোবল ভাঙতে পারেনি ব্রিটিশ সরকার। কিছুদিনের মধ্যেই পুলিশ জানতে পারে এই অভিযানের নায়কের নাম বিনয় কৃষ্ণ বসু। এবার মিডফোর্ট মেডিকেল কলেজের একটি পুরনো ম্যাগাজিন থেকে তার ছবি সংগ্রহ করে হাজার হাজার পোস্টার ছাপানো হয়। ঢাকা শহরের বিভিন্ন রাস্তায়, স্টেশনে, বাজার, যেদিকে চোখ যায় সেখানেই লেখা থাকে এই ব্যক্তিকে ধরিয়ে দিলে 5,000 টাকা পুরস্কার। এখানেই শেষ নয় বন্ধু, কোথাও কোথাও সেই পুরস্কারের অঙ্ক 10,000 টাকা বলেও প্রচার করা হয়। এবার জীবিত কিংবা মৃত, যেভাবেই হোক ব্রিটিশ সরকার বিনয়কে চাইছিল। তো এমন একটা ভয়াবহ পরিস্থিতি, কিন্তু সেই পরিস্থিতির মধ্যেও বিনয় ভেঙে পড়েননি। দলের বিশ্বস্ত সদস্য সুপতি রায়কে নিয়ে তিনি এক দুঃসাহসিক পলায়নের পরিকল্পনা করেন, মানে পালিয়ে যাওয়ার কিছুদিনের জন্য। সেই গল্পটা হচ্ছে যে দুজনেই মুসলিম শ্রমিকের ছদ্মবেশ ধারণ করে পৌঁছে যান দোলাইগঞ্জ, মানে আজকের গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনে। কিন্তু সেখানে পৌঁছে বিনয় স্তব্ধ হয়ে যান যে পুরো স্টেশন জুড়ে তার নিজের ছবি, পোস্টার আর চারিদিকে শুধু সশস্ত্র পুলিশ। যেন প্রতিটি চোখ তাকেই খুঁজছে, তবু অসাধারণ ধৈর্য এবং উপস্থিত বুদ্ধি দিয়ে তারা ট্রেনে উঠে পড়ে। কিন্তু ট্রেনে তো উঠে পড়লেন, আর যাত্রার অভিজ্ঞতা, মানে যাত্রার গন্তব্য ছিল দোলাইগঞ্জ থেকে চাষাড়া। তো এই চাষাড়া যাওয়ার পথে যাত্রা শুরু হলেও মাঝপথেই বুঝতে পারলেন যে পুলিশ ট্রেনে ট্রেনে চিরুনি তল্লাশি চালাচ্ছে।

তাহলে সেপ্টেম্বর মাসের বলতে চাইয়ের বিষয় তো আমরা শুনলাম যে জীবনের পাঠ। তোমারও এরকম কোনো গল্প থাকলে চটপট লিখে পাঠিয়ে দাও আমাদেরকে। আর যে কথা আজকে সুপ্রভাতের আড্ডায় তোমাকে বলবো বন্ধু, মানে বলছি যে বিনয় কৃষ্ণ বসুর জীবন আর সুপ্রভাত অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি অন্বেষা। এবার যেটা

বিপদ আঁচ করতে পেরে তারা নির্জন এক স্টেশনে নেমে যান এবং পথ বদলে ফেললেন। এবার সামনে আরও বড় বাধা, সেই বাধা আর কেউই নয়, উত্তাল মেঘনা নদী। কারণ কলকাতায় পৌঁছাতে হলে এই নদী পার হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু খবর আসে ব্রিটিশ পুলিশ নৌকা এবং স্টিমারেও তল্লাশি চালাচ্ছে। তাহলে এবার কি করবে? না, তারা এই মুহূর্তে আবারও বদলে ফেলল তাদের পরিকল্পনা এবং তাদের পরিচয়। এবার তারা সেজে ওঠেন একজন জমিদার এবং তার ভৃত্য। পোশাক, চালচলন, কথাবার্তা সব কিছু বদলে দিয়ে তারা স্টিমারে চেপে নিরাপদ জায়গায় মানে পৌঁছে গেলেন দমদমে। সেখান থেকে কলকাতার বিপ্লবী গিরিজা সেনের বাড়িতে আত্মগোপন করলেন। এবার বহু বাধা পেরিয়ে বিনয় আবার পৌঁছে গেলেন সেই শহরে যেখানে অপেক্ষা করছিল তার জীবনের সবচেয়ে বড় অভিযান। এই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু বিনয়ের নিরাপত্তার কথা ভেবে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন। জাহাজে করে দেশ ছেড়ে চলে গেলে হয়তো তার জীবন বেঁচে যাবে এই কথা ভেবে, কিন্তু না, বিনয়ের উত্তর ছিল স্পষ্ট, মাতৃভূমিকে ছেড়ে আমি কোথাও যাব না। নিজের প্রাণের চেয়ে দেশের স্বাধীনতাকেই তিনি বড় মনে করেছিলেন। একদিকে বাংলার বিভিন্ন কারাগারে রাজনৈতিক বন্দীদের ওপর নির্যাতন আরও ভয়াবহ হয়ে উঠছিল। এবার এই পাশবিক অত্যাচারের মূল নায়ক ছিলেন কারাগারের ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন এস সিম্পসন। বন্দীদের ওপর তার নিষ্ঠুরতা বিপ্লবীদের ক্ষোভকে রীতিমতো আরও বাড়িয়ে দিচ্ছিল, একদম চরমে পৌঁছে দিয়েছিল। তাই সিদ্ধান্ত নেওয়া হলো পরবর্তী আঘাত হবে সরাসরি ব্রিটিশ প্রশাসনের হৃদয়, অর্থাৎ কলকাতার রাইটার্স বিল্ডিং আক্রমণ। এবার কলকাতার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা রাইটার্স বিল্ডিং সেই সময় ছিল ব্রিটিশ শাসনের অন্যতম শক্তিশালী প্রশাসনিক সদর দপ্তর। চারিদিকে সশস্ত্র পুলিশ, কড়া নিরাপত্তা আর অসংখ্য প্রহরীর পাহারায় ঘেরা এই ভবনে প্রবেশ করাই ছিল প্রায় অসম্ভব। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করার দায়িত্ব নিয়েছিলেন মাত্র তিনজন তরুণ বিপ্লবী, বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ চন্দ্রগুপ্ত। হ্যাঁ, 1930 সালের 8 ডিসেম্বর সকালবেলা তিনজনই ইউরোপীয় ভদ্রলোকের পোশাক পরে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন। তাদের দেখেই একজন ইংরেজ ভাবছিল, কিন্তু তাদের এই যে আত্মবিশ্বাসী চলাফেরা দেখে কেউ বুঝতেই পারেনি যে এই তিনজনই ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সবচেয়ে দুঃসাহসিক অভিযানের নায়ক। তাদের একটাই লক্ষ্য, যে কারাগারের নিষ্ঠুর ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন এস সিম্পসনকে হত্যা করা, যিনি রাজনৈতিক বন্দীদের ওপর বিভিন্ন রকমভাবে অমানবিক অত্যাচারের জন্য খুবই কুখ্যাত হয়ে উঠেছিলেন। এবার সুযোগ বুঝে বিনয় এবং তার সঙ্গীরা সিম্পসনের সামনে পৌঁছে যান। মুহূর্তের মধ্যে রিভলভার থেকে বেরিয়ে আসে একের পর এক গুলি। সিম্পসন মাটিতে লুটিয়ে পড়েন। ব্রিটিশ প্রশাসনের বুক কেঁপে ওঠে, কিন্তু আসল লড়াই তো তখনও বাকি। তাহলে আসল লড়াইটা কি? না, কয়েক সেকেন্ডের মধ্যেই গোটা রাইটার্স বিল্ডিং জুড়ে সাইরেন বেজে উঠল। চারিদিক থেকে ছুটে আসলো সশস্ত্র পুলিশ। শুরু হয় এক ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ। রাইটার্স বিল্ডিংয়ের দীর্ঘ বারান্দা এবং করিডোর পরিণত হয় রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে। পরে ব্রিটিশ সংবাদপত্র এই সংঘর্ষের নাম দেয় বারান্দা ব্যাটল বা বারান্দা যুদ্ধ। এবার তিন তরুণ একের পর এক গুলি চালিয়ে ব্রিটিশ বাহিনীকে প্রতিরোধ করতে থাকেন। টুইনম, প্রেন্টিস, লিনসনের মতো একাধিক ব্রিটিশ কর্মকর্তা এই সংঘর্ষে আহত হন, কিন্তু সংখ্যায় তারা ছিল অগণিত। আর এদিকে তিন বিপ্লবীর পিস্তলের গুলি ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। চারিদিকে পুলিশ তাদের ঘিরে ফেলেছে। বন্দি হওয়া মানে কিন্তু তাদের নিজের মৃত্যু নয়, সংগঠনের গোপন তথ্যও ব্রিটিশদের হাতে চলে যাওয়া। তাই তারা আগেই শপথ নিয়েছিলেন যে জীবিত অবস্থায় ধরা দেবেন না। সবার আগে বাদলগুপ্ত পকেট থেকে বের করেন সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড। এক মুহূর্ত দেরি না করে তিনি তা মুখে দিয়ে শহীদ হন। অন্যদিকে বিনয় বসু এবং দীনেশ গুপ্ত নিজেদের রিভলভার মাথায় ঠেকিয়ে গুলি চালান। রক্তাক্ত অবস্থায় দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ তাদের জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়েও যায়, কিন্তু হাসপাতালে চিকিৎসার ফলে কিছুটা জ্ঞান ফিরে এসেছিল বিনয় এবং দীনেশের। কিন্তু বিনয় জানতেন যে সুস্থ হয়ে উঠলে তার জন্য অপেক্ষা করছে ব্রিটিশদের নির্মম বিচার এবং নির্যাতন। তাই 13 ডিসেম্বর 1930 সালের গভীর রাতে তিনি নিজের মাথার ক্ষতস্থানে বারবার আঘাত করে মৃত্যুকে আলিঙ্গন করেন। মাত্র 22 বছর বয়সে শেষ হয়ে যায় এক অদম্য বিপ্লবীর জীবন, কিন্তু শুরু হয় এক অমর কিংবদন্তির।

বিনয় বাদল ও দীনেশ, এই যে আত্মত্যাগ, যেটা শুধু বাংলাকেই নয় বন্ধু, সমগ্র ভারতের স্বাধীনতা আন্দোলনকে নতুন করে সাহস এবং প্রেরণা জুগিয়েছিল। স্বাধীনতার পর তাদের স্মৃতিকে চির অম্লান রাখতে কলকাতার ঐতিহাসিক ডালহাউসি স্কোয়ারের নাম পরিবর্তন করে রাখা হয় বিবাদী বাগ, অর্থাৎ বিনয় বাদল দীনেশ বাগ। আজও সেই নাম উচ্চারণ করলেই মনে পড়ে যায় যে এই তিন তরুণের সেই অবিস্মরণীয় বারান্দা যুদ্ধ, যেখানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তারা মাথা নত করেননি। আর বন্ধু, এখন তোমার জন্য রয়েছে নীলায়ন চট্টোপাধ্যায় এবং অরিজিৎ সিংয়ের কণ্ঠে ঠিক সেরকমই একটা গান, যে গান আমাদের বারবার বলে যে বিপ্লবীরা একবার চলে গেলে কিন্তু তারা চিরতরে যে চলে যাচ্ছেন সেটা না, তারা বারবার অন্য রূপে অন্য কোনোভাবে আমাদের কাছে ধরা দেন, সেটা মনোবলের দিক থেকে হোক বা বুদ্ধির দিক থেকে। চলো গানটা শুনে নিই, ফিরে আসছি গানের পর।

ফিরে এলাম একটা অসাধারণ গানের পর। আজকের সুপ্রভাত অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছে অন্বেষা। আর এতক্ষণ কথা বলছিলাম বন্ধু বিনয় কৃষ্ণ বসুর জীবন নিয়ে। আচ্ছা, তোমার সঙ্গে যে এত গল্প করলাম, আমার না গল্প করতে করতে কথায় কথায় একটা কথা মনে পড়ে গেল জানো। মানে তোমরা কখনো লক্ষ্য করেছো যে এই যে বিনয় বাদল দীনেশ, আমরা বলবার সময় কিন্তু তিনটি নাম একসঙ্গে বলি, কেন? কারণ একেবারেই যে তুমি যেটা ভাবছো একদম ঠিক, যে এই তিনটা নাম বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অবিচ্ছেদ্যভাবে কিন্তু জড়িয়ে আছে। তাই তাদের একসঙ্গে বিনয় বাদল দীনেশ নামে ডাকা হয়। তারা তিনজনই ছিলেন বিপ্লবী সংগঠন বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্য এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের অন্যতম সাহসী যোদ্ধা। এই যে বারবার করে উঠে আসছে 1930-এর কথা যে 8ই ডিসেম্বর ব্রিটিশ সরকারের প্রশাসনিক কেন্দ্র কলকাতার রাইটার্স বিল্ডিং এবং তার সঙ্গে ইউরোপীয় পোশাক পরে প্রবেশ করে তিনজন, এবং তারা এই যে বিভাগের আইজি কর্নেল এন এস সিমসনকে গুলি করে হত্যা করেন, কারণ রাজনৈতিক বন্দীদের উপর তার একটা বিশেষ ক্ষোভ লক্ষণীয় ছিল। তারপর শুধু তাই নয়, এই যে বিনয় বাদল দীনেশ কেবল তিনজন ব্যক্তি সেটা তো নয়, কারণ তারা একসঙ্গে সাহস, আত্মবলিদান এবং স্বাধীনতার অদম্য চেতনার প্রতীক। তাই তাদের নাম একসঙ্গে করলে আমরা সত্যি বলতে কি মনের একটা জোর পাই, ঐক্যের জোর পাই। মানে ধরো তুমি যে কোনো কাজ সেটা যদি সংঘবদ্ধ হয়ে করো, দেশের স্বার্থের জন্য করো, তাহলে দেখবে সেখান থেকে তুমি কোনোদিনই অসফল হবে না। তাই দেশকে ভালোবাসো আর নিজেকে ভালোবাসো। জয় হিন্দ, বন্দে মাতরম। আর তাদের এই যে জীবনকে কেন্দ্র করে তাদের ঘটনাগুলোকে নিয়ে পরবর্তীকালে একটি সিনেমা হয়েছে, সিনেমাটা হচ্ছে 8/12 বিনয় বাদল দীনেশ। 2022 সালে মুক্তি পেয়েছে এই চলচ্চিত্র, তোমরা যারা দেখনি তারা দেখতে পারো। এই যে একটা বাংলা সিনেমা এবং এই বাংলা ঐতিহাসিক ছবিটি পরিচালনা করেছেন অরুণ রায়, আর সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছেন বাংলার সেই তিনজন তরুণ বিপ্লবী বিনয় বাদল আর দীনেশ। সিনেমাটা কিন্তু শুধুই একটা হিস্টোরিক্যাল ড্রামা সেটা বলবো না, কারণ এটা এমন কিছু কিছু ঘটনা নিয়ে তৈরি যেটা কলকাতার ইতিহাসের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে। তাই নামটা শুনলেই বারবার একটা তারিখের কথাই মনে পড়ে যায়, 8ই ডিসেম্বর 1930। আর বন্ধু আজকে তো সুপ্রভাতের অনুষ্ঠান প্রায় শেষের পথে, তবে এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম অন্বেষা, আর সারা দিন জুড়ে যুববাণীতে থাকবে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে তরুণের স্বপ্ন অনুষ্ঠান নিয়ে সায়নী এবং অরুণা, এবং ঠিক বেলা 12টা বেজে এবং তার সঙ্গে 12:30 পর্যন্ত মৈত্রী প্রচার তরঙ্গে থাকবে অল্প অল্প গল্পকথার আসরে শ্বেতা। আর ঘড়ির কাঁটা বলছে আজকের সুপ্রভাতের সময় প্রায় শেষের পথে, আবার গল্প করতে চলে আসব অন্য কোনো দিন নতুন কোন অনুষ্ঠানে। ততক্ষণ শুনতে থাকো যুববাণী, আর এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম অন্বেষা। আর হ্যাঁ, তোমার মুখের হাসির সঙ্গে তোমার মনের হাসিটাও অক্ষত রেখো। এখন যেতে যেতে রেখে গেলাম তোমার জন্য ইন্দিরা শিল্পগোষ্ঠীর কণ্ঠে এই গানটা। তাহলে চলো আজকের মতো, বাই।

এতক্ষণ শুনলেন হাওয়াইন গিটার, শিল্পী বিপ্লব দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন লোকগীতি শুনবেন, লোকগীতি শুনবেন ভক্তিদাস বাউলের কণ্ঠে।

লোকগীতি শুনলেন ভক্তদাস বাউলের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: June 2026. Candidates can challenge the answer keys online through the official UGC NET portal till the 13th of this month. Brent crude surged to a four-month high of $108.77 a barrel today as escalating West Asia tensions. Brent was traded at $107.75 a barrel after gaining more than 12% over the past week amid concerns over global energy supplies. In cricket, India produced a brilliant all-round performance to thrash Bangladesh by 40 runs in the first semi-final of the Women's Asia Cup 2026 in Dubai last night. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কর্মী অধ্যাপকদের অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির জন্য আইনি কাঠামো তৈরি করতে এই প্রথমবার সংশ্লিষ্ট আইনের একটি সংশোধনী রাজ্য বিধানসভায় পাশ হয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশনস অ্যান্ড রেগুলেশনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অনুযায়ী প্রশাসনিক প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে আচার্য তথা রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের কর্মী অধ্যাপকদের অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করতে পারবেন। বিলের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন ও কম লোকবল রয়েছে এমন বিশ্ববিদ্যালয়গুলিতে অভিজ্ঞ শিক্ষক ও কর্মীদের কাজে লাগিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিতভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে 1300 কোটি টাকা দেবে বলে শুভেন্দুবাবু জানিয়েছেন।
2: তৈরি করা যাদবপুর বিশ্ববিদ্যালয় যেটাকে আমরা সেন্টার অফ এক্সিলেন্স করতে চাই, 1000 কোটি টাকা ভারত সরকার দিচ্ছে, রাজ্য সরকার আরো 300 কোটি দেবে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তথা দেশ সেবার 25 বছর উপলক্ষে রাজ্য সরকার একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেছে। এজন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরকে মূল দায়িত্ব দেওয়া হয়েছে। মহালয়ার আগেই সব অনুষ্ঠান সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নের প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, আগামী 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করা হবে।
3: আমাদের পূর্বে ঘোষিত অন্নপূর্ণা দিবস প্রোগ্রামের পাশাপাশি সূর্যাস্তের পরে আশীর্বাদ কি দিয়া প্রোগ্রাম অর্থাৎ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই কর্মসূচি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হবে। ভিক্টোরিয়া সহ নবান্ন সহ রাইটার সহ সরকারি দপ্তর এবং ঐতিহ্যশালী দপ্তর এবং কালীঘাট মন্দির সহ বিভিন্ন আস্থার জায়গা সেগুলো প্রদীপ দিয়ে সাজানোর কর্মসূচির মধ্যে আমরা নিয়েছি গোটা রাজ্যের সাথে সাথে।
1: নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারে ব্যর্থতা নিয়ে পুলিশের ভূমিকায় ফের অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। অভিযুক্তকে প্রথমে কলকাতা হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিলেও ওই ব্যক্তি তা করেননি। পরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার হলেও জামিনে ছাড়া পেয়ে যান প্রশান্ত বর্মন। এরপরে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল একটি বেসরকারি সংগঠন। সেই মামলাটি এদিন শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে উঠলে 3 সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের জন্য উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। আগামী 6ই অক্টোবর ওই 2 আসনে উপনির্বাচন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 5, 6 ও 7ই অক্টোবর পরীক্ষা হওয়ার কথা ছিল তৃতীয় সেমিস্টারের, তা 1 সপ্তাহ পিছিয়ে যাচ্ছে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রি সংক্রান্ত মামলায় ধৃত তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে আজ মেদিনীপুর আদালতে তোলা হবে। গতকাল অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়ি থেকে সুমিতকে সিআইডি গ্রেপ্তার করে। সপ্তাহের শেষ কাজের দিন আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট পালিত হচ্ছে। এর ফলে মাসের দ্বিতীয় শনিবার ও রবিবার মিলে টানা 3 দিন ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে। ব্যাংক কর্মী আধিকারিকদের 7টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস ইউএফবিইউ দীর্ঘদিন ধরে সপ্তাহে 2 দিন ছুটি এবং কাজের ভিত্তিতে উৎসাহ ভাতার নীতি বদল সহ একাধিক দাবি জানাচ্ছে। ইতোমধ্যে 4 দফা দাবি কেন্দ্রের কাছে পেশ করেছে তারা। সপ্তাহে 2 দিন ছুটির প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কার্যকর করা হয়নি বলে সংগঠনের অভিযোগ। আজ 11ই সেপ্টেম্বর 1893 সালে আজকের দিনেই আমেরিকার শিকাগোয় আয়োজিত বিশ্বধর্ম সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করে সনাতন হিন্দু ধর্ম ভারতীয়

0: দর্শনের বার্তা তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ।
1: It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions. And I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects.
0: প্রবল বর্ষণে দার্জিলিং এর দুধিয়ায় বালাসন নদীর উপর তৈরি হিউম পাইপের সেতুটি ফের ভেঙে গেছে। এর ফলে মিরিকগামী ভারী যান চলাচল আপাতত বন্ধ। ওই সেতুটির পাশে সেনা তৈরি বেলি ব্রিজ দিয়ে যাত্রীবাহী ছোট গাড়িগুলি চলাচল করছে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

ঝাঁপতালে তবলা লহরা পরিবেশন করলেন ইন্দ্রনীল মল্লিক। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

লোকগীতি শুনলেন ভক্তদাস বাউলের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন উর্বশী উপস্থাপনায় পুনম সিং।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শ্যামল মিত্রের কণ্ঠে শুনবেন আধুনিক গান। প্রথম গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার।

আধুনিক গান শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এবং রেডিও অন এয়ার অ্যাপে। এখন হিন্দি ছায়াছবির গানের এই সংক্ষিপ্ত পর্বে আজকে প্রথম শিল্পী মোহাম্মদ রফি।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতা প্রিমিয়ার ফুটবল লীগে সুপার সিক্স পর্বের ম্যাচে ইস্ট বেঙ্গল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। বাংলা আন্তঃরাজ্য সিএচএম ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে

0: ভারত পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে পৌঁছেছে। আসি বিস্তারিত খবরে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার সিক্সে ইস্টবেঙ্গল আজ তাদের প্রথম ম্যাচে ড্র করেছে। ইস্টবেঙ্গল ও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। নৈহাটি স্টেডিয়ামে অন্য ম্যাচে মোহামেডান স্পোর্টিং 2-0 গোলে ভবানীপুর ক্লাবকে হারিয়ে দিয়েছে। বিরতিতে বিজয়ী দল 1-0 গোলে এগিয়েছিল। মোহামেডানের পক্ষে ফারদিন আলী মোল্লা ও ইসরাফিল দেওয়ান গোল করেছেন। বাংলা আন্তঃরাজ্য সিনিয়র সিএইচএম ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। পুদুচেরিতে আজ বাংলা তাদের শেষ ম্যাচে হিমাচল প্রদেশকে 7 উইকেটে পরাজিত করে। বাংলার অঙ্কুর পাল টুর্নামেন্টের সেরা ব্যাটার হয়েছেন অখিলেশ যাদব ও সৌম্যদীপ মণ্ডল যুগ্মভাবে ম্যাচের সেরা নির্বাচিত হন। খেলার সংক্ষিপ্ত স্কোর, হিমাচল প্রদেশ 146 ও 201, বাংলা 163 ও 3 উইকেটে 186 রান। বাংলা প্রথম ম্যাচে মুম্বাইকে হারিয়েছিল, দ্বিতীয় ম্যাচে পুদুচেরির সঙ্গে ড্র করে। শেষ ম্যাচে হিমাচল প্রদেশকে হারিয়ে খেতাব জিতল তারা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা পাকিস্তানের মুখোমুখি হয়েছে। শ্রীলঙ্কা টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। টেস্ট ক্রিকেটে ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড করেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এজ বাস্টনে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া স্টিভ স্মিথকে পেছনে ফেলে 220টি ক্যাচ ধরার রেকর্ড করেছেন রুট। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে অলি রবিনসনের বলে আবদুল্লা শফিকের ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। টেস্ট ক্রিকেটে সফল ফিল্ডারদের তালিকায় রুট এবং স্মিথের পর তৃতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি 210টি ক্যাচ ধরেছেন। চতুর্থ স্থানে মহিলা জয়বর্ধনে, তাঁর ক্যাচের সংখ্যা 205টি। এরপর 200টি ক্যাচ নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন জ্যাক ক্যালিস। ভারত পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। চীনের মৌকিতে আজ সেমিফাইনালে ভারত 3-1 গোলে মালয়েশিয়াকে হারিয়ে দেয়। অধিনায়ক অনমোল এক্কা 2টি গোল করেছেন, অপর গোলটি করেন সুখবিন্দর সিং। অনমোল এ পর্যন্ত 16টি গোল করে গোলদাতাদের শীর্ষে রয়েছেন। এই নিয়ে ভারত টানা 4 বার সহ 6 বার ফাইনালে গেল। ফাইনালে ভারত খেলবে দক্ষিণ কোরিয়া ও পাকিস্তানের মধ্যে অন্য সেমিফাইনালের বিজয়ীর বিরুদ্ধে। ইউএস ওপেন টেনিসে আজ রাতে পুরুষদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভ রাশিয়ার কারেন খচনভের মুখোমুখি হবেন। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফয় দেশেরই বেন শেলটনের বিরুদ্ধে খেলবেন। এদিকে মহিলাদের সিঙ্গলসে কাজাখস্তানের এলিনা রিবাকিনা মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফকে 3-6, 6-4, 6-4 সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন। অন্যদিকে শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে 7-5, 6-2 স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে পৌঁছন। বিশেষভাবে সক্ষম দাবাড়ুদের আন্তর্জাতিক চেস অলিম্পিয়াড আজ শুরু হয়েছে। উজবেকিস্তানের সমরকান্দে বিশ্ব দাবা নিয়ামক সংস্থা ফিডে আয়োজিত 6 দিনের এই প্রতিযোগিতা চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। আয়োজক উজবেকিস্তানের পাশাপাশি ভারত, বাংলাদেশ সহ একাধিক দেশের মোট 40টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। 7টি রাউন্ডে বিশ্বের নানা প্রান্তের বিশেষভাবে সক্ষম শীর্ষস্থানীয় দাবাড়ুরা দলগত এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভারতীয় দলে রয়েছেন দেশের 1 নম্বর তারকা দাবাড়ু সৌন্দর্য কুমার প্রধান, কিষান গাঙ্গুলি, শশীকান্ত কোথওয়াল, দর্পণ ইনানি, আরিয়ান যোশী প্রমুখ। প্রথম রাউন্ডে ভারত আয়োজক উজবেকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। উল্লেখ্য, গত বছর 2025 সালে কাজাখস্তানের আস্তানাতে আয়োজিত এই প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে কিষান গাঙ্গুলি দেশকে প্রথম সোনা এনে দিয়েছিলেন। 2024 সালে সার্বিয়ার বেলগ্রেডে উদ্বোধনী আসরে ভারতীয় দল 4র্থ স্থান দখল করেছিল। শেষ করার আগে খেলার খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগে সুপার সিক্স পর্বের ম্যাচে ইস্টবেঙ্গল ও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। বাংলা আন্তঃরাজ্য সিএইচএম ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। ভারত পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। খেলার খবর শেষ হল। এরপরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নানা রঙের গান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রথম শিল্পী অর্চনা ভৌমিক।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। কথা হয়েছে পশ্চিম এশিয়ার সংঘাত নিয়েও। ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রাক্কালে প্রধানমন্ত্রী মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ফের জানিয়েছেন আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যার সমাধানের পক্ষপাতী। বৈঠক হয়েছে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেজের সঙ্গেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিকস বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন। ভারতের সভাপতিত্বে আগামীকাল অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর এবং ভারতে ফ্রান্সের দূতাবাসের যৌথ উদ্যোগে হুগলির চন্দননগরের ফরাসি ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে 3-দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান বোজু চন্দননগর আজ শুরু হয়েছে। হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগত গুরুত্বপূর্ণ বাব এল মানদেব প্রণালীর মায়ুন দ্বীপ দখল করেছে। মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ভারতের পুরুষ দল জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ

0: দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষতা ও কর্মী বিনিময় এবং মানুষে মানুষের মধ্যে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তাঁরা আলাপ আলোচনা করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা দিক নিয়েও মত বিনিময় করেন। এর মধ্যে পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাতের বিষয়টিও ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের বলেন, সংঘাত নিরসনের একমাত্র পথ হল আলোচনা ও কূটনীতি। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারত সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানান। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি পুতিন রাশিয়ার আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ইনোপ্রম ইন্ডিয়ার সাফল্যকে স্বাগত জানিয়েছেন। প্রথমবার ভারতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দুই নেতা ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ ও অগ্রাধিকারমূলক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হন। অন্যদিকে রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। বৈঠকে শ্রী মোদী পুতিনকে কবি ও দার্শনিক থিরুভাল্লুভারের লেখা প্রাচীন তামিল সাহিত্য থিরুকুরালের রুশ অনুবাদ উপহার দেন। উল্লেখ্য, ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ ভোরে নতুন দিল্লি পৌঁছন। শ্রী মোদী আজ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি পৌঁছেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান। বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাঁকে স্বাগত জানান। সমাজ মাধ্যমের এক বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত ও ইরানের মধ্যে থাকা সভ্যতাগত বন্ধন, সাংস্কৃতিক ও মানুষে মানুষে যোগাযোগ ইরান ও ভারতের মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় জোর দিয়ে বলেছেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যার সমাধানের পক্ষপাতী। ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রাক্কালে তিনি আজ ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতা পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মত বিনিময় করেন। শ্রী মোদী অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা সুনিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্যের অধিকার সুরক্ষিত রাখা এবং নাবিকদের স্বার্থে নৌ চলাচলের স্বাধীনতার ওপর জোর দেন। প্রধানমন্ত্রী পরিবর্তনশীল বিশ্ব প্রেক্ষাপটে ব্রিক্স সংক্রান্ত বৈঠকে নিয়মিত অংশগ্রহণের জন্য ইরানকে ধন্যবাদ জানান। ব্রিক্স বাণিজ্যিক ফোরামের বৈঠকে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতি পেজেস্কিয়ানকেও ধন্যবাদ জানান শ্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিক্সের সদস্য দেশগুলি বিশ্বব্যাপী উদ্ভাবন এবং সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিক্স বিজনেস ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ব্রিক্স দেশগুলিতে বিশ্বের প্রায় 50% জনসংখ্যা বসবাস করে, আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিক্স দেশগুলির।
1: आज ब्रिक्स के देश विश्व की 50% पॉपुलेशन, 40% जीडीपी और 25% से अधिक ट्रेड को रिप्रेजेंट करते हैं। इतना ही नहीं, इन वर्षों में जहां ग्लोबल जीडीपी करीब 2.5 गुना हुई है, वहीं ब्रिक्स देशों की कंबाइंड जीडीपी करीब 4.5 गुना हुई है।
0: প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারত বর্তমানে বিকাশ ও স্থিতিশীলতার ক্ষেত্রে আস্থার উৎস হয়ে উঠেছে। তিনি মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া এবং স্কেল ফর দ্য ওয়ার্ল্ড এর আহ্বান জানান। তিনি বলেন, সমুদ্রপথে যাতায়াত নিরাপদ ও সুরক্ষিত থাকলেই বিশ্ব বাণিজ্যের অগ্রগতি হবে।
1: ग्लोबल ट्रेड तभी आगे बढ़ सकता है जब सी लेंथ सिक्योर हो, सप्लाई रूट्स ओपन हो और सी फेयरर्स सेफ हो। और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेयरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।
0: নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হতে চলা অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান এবং আবুধাবি যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। 2026 সালে ভারতের সভাপতিত্বে ব্রিক্স শিখর সম্মেলনে মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রেক্ষিতে আগামীকাল দিল্লির জাতীয় রাজধানী ও সংলগ্ন অঞ্চলে যান চলাচলের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি ঢোকা বন্ধ করা, গাড়ি ঘুরিয়ে দেওয়া বা নিয়ন্ত্রণ করা হবে সকাল 8:15 থেকে রাত 11:00 পর্যন্ত। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

0: আজকে ভারত এবং ফ্রান্সের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক ঐতিহাসিক দিন, আমাদের সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী তিনি যে কথা আমাদেরকে বলেন, বিকাশ ভি বিরাসত ভি, আমাদের ভারতের G20 প্রেসিডেন্সির মূল মন্ত্র ছিল বসুন্ধরা কুটুম্বকম, সেই জায়গায় দাঁড়িয়ে পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবার জন্য প্রধানমন্ত্রীর দেখানোর পথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের নতুন সরকার দিন রাত্রি কাজ করে চলেছে।
1: ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল মান্দেব প্রণালীর মায়ুন দ্বীপ দখল করেছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি আরও অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের এক শীর্ষ সামরিক আধিকারিক এবং হুথি গোষ্ঠীর এক প্রতিনিধিও মায়ুন দখলের বিষয়টি নিশ্চিত করেছেন। জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম সেমিফাইনালে আজ ভারতের পুরুষ দল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়ে ফাইনালে উঠেছে। ভারতের আনমোল এক্কা দুটি এবং সুখবিন্দার একটি গোল করেন। চীনের মকিতে ফাইনালে ভারত দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে আগামী রবিবার। পাকিস্তানকে 4-1 গোলে হারিয়ে দক্ষিণ কোরিয়া ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে ভারতের জুনিয়র মহিলা দল আগামীকাল সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। কথা হয়েছে পশ্চিম এশিয়ার সংঘাত নিয়েও। ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রাক্কালে প্রধানমন্ত্রী মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ফের জানিয়েছেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যার সমাধানের পক্ষপাতী। বৈঠক হয়েছে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের সঙ্গেও।
2: নমস্কার, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं विनय सक्सेना। प्रधानमंत्री नरेंद्र मोदी ने नई दिल्ली में 18वें ब्रिक्स शिखर सम्मेलन से पहले रूस के राष्ट्रपति व्लादिमीर पुतिन के साथ द्विपक्षीय वार्ता की। राजनीतिक, आर्थिक, रक्षा, ऊर्जा के साथ क्षेत्रीय और वैश्विक मुद्दों की प्रगति पर चर्चा हुई। श्री मोदी ने फिर से कहा, संघर्षों के समाधान के लिए संवाद और कूटनीति ही एकमात्र रास्ता। प्रधानमंत्री ने ईरान के राष्ट्रपति और संयुक्त राष्ट्र महासचिव के साथ भी द्विपक्षीय बैठकें की। ब्रिक्स सदस्य देशों के राष्ट्राध्यक्ष ब्रिक्स व्यापार मंच के नेताओं के सत्र में शामिल हुए। प्रधानमंत्री ने कहा, ब्रिक्स की आर्थिक शक्ति बाकी दुनिया की तुलना में तेज गति से बढ़ी है। ईरान समर्थित हौसी विद्रोहियों ने लाल सागर के निकट बाब अल मंडेब जलडमरू मध्य में स्थित यमन के महत्वपूर्ण म्यून द्वीप पर कब्जा किया। और चीन में भारतीय जूनियर पुरुष टीम ने मलेशिया को हराकर एशिया कप हॉकी के फाइनल में प्रवेश किया। अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी ने नई दिल्ली में 18वें ब्रिक्स शिखर सम्मेलन से पहले रूस के राष्ट्रपति व्लादिमीर पुतिन के साथ द्विपक्षीय वार्ता की। प्रधानमंत्री मोदी और राष्ट्रपति पुतिन ने आज राजनीतिक, आर्थिक, रक्षा, ऊर्जा, अंतरिक्ष, कौशल आदान प्रदान और दोनों देशों के लोगों के संबंधों के क्षेत्रों में द्विपक्षीय सहयोग की प्रगति की समीक्षा की। दिल्ली में हुई द्विपक्षीय वार्ता के दौरान दोनों नेताओं ने

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন 12ই সেপ্টেম্বর শনিবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা আপনাদের জানিয়ে রাখি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস। শুনবেন কথিকা, দুধের উৎপাদন বাড়াতে হলে, বলবেন ডক্টর লালমোহন মণ্ডল। 6:40 আপনার স্বাস্থ্য, বিষয় বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবসের তাৎপর্য, নিরাপদ ও সুস্থ জীবন যাপন, বলবেন ডাক্তার অনির্বাণ তলুই। 6:45 প্রাত্যহিকে উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবী প্রসাদ রায়চৌধুরী। 8:00 জানা অজানা, শুনবেন কথিকা দক্ষিণ ভারতে গণিতের প্রসার, এর তৃতীয় পর্ব, বলবেন ডক্টর তপেন্দ্র কুমার পাল। 8:05 তুবরি কৌতুক নাটিকা পদাঙ্ক অনুসরণ, রচনা শিবরাম চক্রবর্তী, বেতার নাট্যরূপ গদাধর রানা, প্রযোজনা শুভেন্দু বাগ। 8:20 নজরুল গীতি পরিবেশন করবেন মৌমিতা রায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, বাজিয়ে শোনাবেন স্নেহেশ নাগ। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলা চিঠি, পূর্ব মেদিনীপুর থেকে লিখে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি। 9:30 গানে গানে পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, বিষয় রবীন্দ্রসঙ্গীত, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী, প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। 12:00 বাংলার মুখ, গ্রাম কৃষ্ণনন্দপুর, জেলা হাওড়া, অনুষ্ঠানটি স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 12:33 আধুনিক গান। 1:00 রম্যগীতি, 1:45 মহিলা মহল, এক কলমে দুই নারী, উপস্থাপনায় লাকি বণিক। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান প্রাথমিক চিকিৎসা, এ বিষয়ে ডাক্তার পরাণ মান্ডির সাক্ষাৎকার শুনতে পাবেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক। 5:30 সাঁওতালি নাটক, রচনা খেডওয়াল সরেন, প্রযোজনা পরিমল হেমব্রম। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে পরবর্তী পর্বে লোকগীতি, শিল্পী জয়ন্তী মুর্মু এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 6:15 প্রাথমিক চিকিৎসা বিষয়ে সাধারণ তথ্য, বলবেন পঞ্চমী মুর্মু, পরে লোকগীতি রবীন্দ্রনাথ হাঁসদা এবং বাবুদাস টুডু ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 6:38 কিষাণ বাণী, মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার ও সুস্থায়ী কৃষির গুরুত্ব

এ বিষয়ে আলোচনায় সুমিত চক্রবর্তী, কল্লোল দত্ত ও সুব্রত চক্রবর্তী। 7:10 কৃষক ও তার পরিবার, নাক ডাকে কেন, ডাক্তার তমজিৎ সাউয়ের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, অর্ঘ সর্দারের উপস্থাপনায়, 9:00 রজনীকান্তের গান শিল্পী দেবীপ্রসাদ রায়চৌধুরী, 9:20 নজরুল গীতি শিল্পী মৌমিতা রায়, 9:30 বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ সাক্ষাৎকার শুনবেন, নিয়েছেন বামাপ্রসাদ মুখোপাধ্যায়, শুনবেন এর দ্বিতীয় পর্ব। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা সুরবাহার, শিল্পী অশ্বিন এস ডলভির আকাশবাণী জয়পুরের নিবেদন এই অনুষ্ঠানটি। 11:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাপস মিত্র, 11:10 বাংলা আধুনিক গান ও বাংলা ছায়াছবির গান। আশি সঞ্চয়িতা প্রচারতরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথায়, 6:15 সুবদ্ধ সঙ্গীত শিল্পী শুনবেন ধ্রুপদ শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাপস মিত্র, 6:35 ধারাবাহিক রামচরিত মানসের 231তম পর্ব শুনতে পাবেন, 6:45 অতুল প্রসাদী গান শুনতে পাবেন শিল্পী দেবীপ্রসাদ রায়চৌধুরীর কণ্ঠে, 7:10 যুবমানের অনুষ্ঠান উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়, 8:30 নজরুল গীতি শিল্পী মৌমিতা রায়, 8:45 লোকগীতি শিল্পী স্মরণ কুমার মজুমদার, 9:10 রসধারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের উপস্থাপনা থাকবেন সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী স্নেহেশ নাগ। সঞ্চয়িতা প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাপস মিত্র, 5:20 উর্বশী উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 6:10 এবং 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, 7:10 নজরুল গীতি শিল্পী মৌমিতা রায়, 7:30 দর্পণ, 8:00 নানা হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 উর্দু অনুষ্ঠান কাহে কাশা, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন স্প্যানিশ গিটার, বাজিয়ে শোনাবেন শিল্পী সুব্রত কর্মকার, পরে ডান্স টু দি গ্রুভ, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন সঞ্চয়িতা এবং গীতাঞ্জলি প্রচারতরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা আবহাওয়ার বিজ্ঞপ্তি, কলকাতা তার আশেপাশের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, প্রধানত মেঘলা আকাশ, কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32°C এবং 26°C কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনে তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 29.8°C, যেটি স্বাভাবিকের চেয়ে 2.7° কম। সবচেয়ে কম ছিল 24.5°C, যেটি স্বাভাবিকের চেয়ে 1.9° কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সবচেয়ে কম 78%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 45.8 mm। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্র অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় বলা হয়েছে, আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশের উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় দমকা হাওয়া সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এই সময় বাতাসের গতিবেগ 35 থেকে 45 কিলোমিটার, সর্বোচ্চ 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশের উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় সমুদ্রে মাছ ধরতে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1000 কিলোহার্টজ থেকে প্রচারিত সঞ্চয়িতা প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। চুড়ে ঘড়িতে এখন সময় 12:07 হয়ে 40 সেকেন্ড। জয় হিন্দ।